কর্ম আমার ধর্ম, আমি নতুন যুগর নতুন মানব আহিল নতুন পর্ব, অবহেলিত জনতার ভাবে ধরাত পাতিম স্বর্গ, আমি নতুন যুগর নতুন মানব।